0: কেন সফরদার, আমি লাভি কিনা আতঙ্ক ছে দেখা দেখা না পাশে যদি বাজে কার দিলাম না না মা একচুয়াল কি আগাবল সং কত ওগার আদানে মিলাবি দে জাগে বসে একচুয়াল কি কার দিলাম বারহাল দকল গলা সুশি ইনসান ইউ সং প্লে কি নগা গলতে না বল প্লে শি কেন খের দি মনা টেনশন মালে দকল গলা দাসি কি খান এনি দা স্টপ গুদলতে না দাগা দে তাসা জিং গদা সং গো আমি তো দাসং গরে কো মেসেজ কি ভাই লেকিন জাগে খান
1: মুশকে শুভ্যা ইস্তর গা ও আহলা
0: আল্লাহ কাদা সবাই।